বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন বারি খেল মলাই নেই ভুল সাত পরে পাছি আমার।